0: শেষলা ভক্তগীতর কার্যক্রম বন্দনা।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970 ৬৪ বর্ষ দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

বন্ধু, কুযাচ্ছে যে 1945 পরে বিশ্বর জনসংখ্যা যেতে গুণ বড়ছে, প্রায়ত তার লক্ষ গুণ বড়ছে তার পরমাণু শক্তি, অর্থাৎ এবে এক অণুকথা উপরে ঠিয়া হয়েছে আধুনিক বিশ্ব। কথার অছে, লোহারে যদি কেবল খণ্ডা আউ বর্ষা তৈরি হুয়ে তেবে বৃদ্ধি পায় রক্তপাত, মাত্র সেই লোহারে যদি লঙ্গলর ফাল তৈরি হুয়ে তেবে বৃদ্ধি পায় কৃষি উৎপাদন। কিন্তু এবে সমৃদ্ধি ঠারু সংহারকু অধিক গুরুত্ব দেউছন্তি অনেক দেশ। কিন্তু এবে বি দেখিবাকু গলে পৃথিবীরে প্রতিদিন ভোক বিকলরে প্রাণ হরাউছন্তি হাজার হাজার শিশু, দুই তৃতীয়াংশ লোক সড়ুছন্তি দারিদ্র্যরে, সেমানক পাই পানীয় জল নাহি, পেটকু দানা নাহি, দেহকু বস্ত্র নাহি কি মুন্ড উপরে ছাত নাহি। কিন্তু আমার সামরিক শক্তি বড়ি চালিছি, কি সাজুছি নায়ক তো কি সাজুছি খলনায়ক।

0: এই তো রাজকুমারী আসি উপস্থিত হেলেনি।
1: পিতা প্রণাম চরণে।
0: সৌভাগ্যবতী ভব।
1: আজি কাহিকি আপন বড় চিন্তিত দেখা যাচ্ছেন্তি পিতা।
0: মা সন্তান পাই পিতামাতা চিন্তা করিবে নাহি তো আউ কিয়ে করিব।
1: মো বুঝি পারু নাহি পিতা, মো পাই আপন কি সমস্যারে পড়িছেন্তি।
0: জে মা, তোমার বিবাহ বয়স হয়ে যাইছি, উপযুক্ত পাত্র হস্তরে তোমাকে অর্পণ নকলে মোর ধর্মহানি হব। কিন্তু কি তোমার উপযুক্ত পাত্র, কা হস্তরে তোমাকে অর্পণ করিবি, এ বিষয়ে কিছু মু স্থির করি নপারি বড় চিন্তিত হয়ে পড়ছি।
1: মোর কর্তব্য সম্পর্কে মতে আপন কি আদেশ দেউছন্তি পিতা।
0: মোর ইচ্ছা তুমি দেশ দেশ ভ্রমণ করি যাহাকু নিজের যোগ্যপতি বলি স্থির করিব, মু তাহারি হস্তরে তোমাকে সমর্পণ করি নিশ্চিন্ত হেবি।
1: পিতা মাতাঙ্কর আদেশ পালন করিবা তো সন্তানের ধর্ম, মু আপনক আদেশকু মথাপাতি সাথে গ্রহণ করুছি পিতা।
0: সাবিত্রী, তোমার নীতিপূর্ণ কথা শুনি পরম সন্তোষ লাভ কলি। মহামন্ত্রী
2: আদেশ করন্তু মহারাজ।
0: জেমাঙ্কর যাত্রা পাই শীঘ্র উপযুক্ত ব্যবস্থা করি দিয়ন্তু।
2: যে আদেশ মহারাজ।

0: প্রণাম ধর্মরাজ।
1: শূন্য হস্তরে ফেরিছ যে সত্যবানর প্রাণ কাহি দূত।
0: ধর্মাবতার, সত্যবানর মৃত্যু পরে তার পত্নী শবক কোলের ধরি ক্রন্দন করুছি। সে প্রতিপ্রতা রমণীর এতে তেজ যে আমি সত্যবান পাখে পশি ন পারি ভয়ে পলাই আসিল। ধর্মাবতার
1: কণ কহিল অপদার্থ, সারক মানবীকে ভয় করে পলাই আসিল।

0: হিরণের বোধদূতগণ, তুম্ভে মানে সমস্তে এইটারে অপেক্ষা করি থাও, সত্যবানর প্রাণ আনিবাকু মু স্বয়ং মর্ত্যপুরকু যাত্রা করুছি। আশ্চর্য, এই পতিব্রতা নারীর তেজরে সমগ্র বনভূমি তো আলোকিত হয়ে উঠুছি না, এহাকু দর্শন দেই ধমক ন দেলে ইয়ে সহজরে স্বামীর সব ছাড়িব না। লো পাপিষ্ঠে, গোটায় সবকু ধরি তু বৃথারে ক্রন্দন করছু কাহিকি? তু কোন জানু না জন্ম থিলে মৃত্যু অছি, কান্দি কান্দি তু কোন সত্যবানকু বঞ্চাই পারিব?
1: হে মহাত্মা, আপনক শরীরে তো দিব্য তেজের পরিপূর্ণ, আপন কোন কেউ দেবতা? দয়া করে নিজের পরিচয় প্রদান করন্তু প্রভু, আউ কোতি পাই আউ কোতি পাই এটাকু আসিছন্তি কুহন্তু প্রভু।
0: মোর পরিচয় জানিবাকু চাহো? মো সাক্ষাৎ ধর্মরাজ, সত্যবানর আয়ু পূর্ণ হইথিবার মু তার প্রাণ নেবা পাই স্বয়ং ঠাকু আসিছি, যা সব ত্যাগ করি শীঘ্র অন্তর হই যা।
1: হে ধর্মরাজ, জন্ম মৃত্যু তো বিধাতার বিধান, তাকু অন্যথা করিব কি? কাল প্রাপ্ত হইতিবা মোর স্বামীকু রক্ষা করিবার শক্তি কোন মোঠারে অছি প্রভু? মু ভাবিলি আজি তো মোর স্বামী স্বয়ং ধর্মরাজঙ্কু।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: বদলাও বদলাও অভ্যাস বদলাও।
4: মেশিন রে লুগা পকাইবা পূর্বরু চেক করি নথিল কি?
3: বদলাও বদলাও অভ্যাস বদলাও। এবে নিকটস্থ ব্যাংক যাই ফটা পুরোনা নোট বদলান্তু। যদি ব্যাংক মনা করে তো আরবিআই রো অম্বডসম্যান পাখরে অভিযোগ করন্তু। আরবিআই কহে সচেতন হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
5: কার্যক্রমের পরবর্তী শিল্পী চিত্তরঞ্জন জেনা, সে গাইছেন সনাতন পণ্ডাঙ্ক রচনা।

স্বামী কেবল এ গদই নাই সকাল হাঁড়ি পখা নাই ও গোসা খাইছি ঢাই ঢাই বলর বলি মুন্ড কিলো খলর খলি তুন্ড কু ঝক পাউডর গুন্ড কুলো চিকি চিকি শাড়ি খন্ড কু মাইপি বড়িয়া কাল কেলু।

0: 하리보라 하리보라 바부아시 대군군모자 하리보라 바부아시 대군군모자
1: সংগীতের উপকর মাটির স্বপ্নের মধ্যে দানঞ্জয় শতপথী মাটির মমত্ব বোধকু জাগরিত করছেন সেই কণ্ঠস্বর মাধ্যমে।
2: আলো নাই।

0: বেশ, দ্বিতীয় বর প্রদান কলি। যাও কুটিরকু ফেরি যাই মৃত স্বামীর সংস্কার করিব। যাও
1: ফেরি যাবি এই অলোড়া জীবনরে কোঠিকে আউ যাবি? আপন সাধু ধর্মাত্মা আপনক নিকটরে রহিলে মু মো পতি বিচ্ছেদ দুঃখ ভুলি যাই পারিবে। মতে দয়া করে সাথিরে নেই যান্তু।
0: অসম্ভব, তোমার আয়ুষ থিবা যায় তুমি কদাপি জমাপুরকু যাই পারিব নাহি।
1: আপনক প্রত্যক্ষ দর্শন করি মু তেবে কোন নিরাশ হেবি?
0: মু আ অধিক কোন করি পারিবি? সত্যবানর জীবন ব্যতীত মু তুমকু আউ গটি বড় কেবল দেই পারে।
1: জন্তুপতি দয়া করন্তু, মো স্বামীক সাহায্যে মু যেমিতে পুত্রবতী হেই পারিবি মতে সেই বর প্রদান করন্তু।

6 জন মহিলা শ্রমিকঙ্ মৃত্যু এবং আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডর্স ও গুজরাট টাইটন্স মধ্যে খেলা যাবে ম্যাচ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অপরাহ্নে নেদরল্যান্ডসে প্রবাসী ভারতীয় সম্বোধন করার কার্যসূচী রয়েছে। এথিপাই সেঠারে অবস্থান করুথিবা ভারতীয়ঙ্ক মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়েছে। পঞ্চরাষ্ট্র গস্তর দ্বিতীয় পর্যায়ে শ্রী মোদী গতকাল বিলম্বিত রাতে নেদরল্যান্ডসে পৌঁছিলেন। ইউরোপীয় রাষ্ট্রগুলিক সহিত ভারতর রণনৈতিক তথা আর্থিক সম্পর্ককে অধিক সুদৃঢ় করা এই গস্তর মুখ্য উদ্দেশ্য। আমস্টারডাম বিমানবন্দরে পৌঁছিবা পরে সেঠাকার বৈদেশিক মন্ত্রী টম ব্রেন্ডেসন শ্রী মোদীকে স্বাগত করেছিলেন। হেগ্র এক হোটেলে শ্রী মোদীকে প্রবাসী ভারতীয় ভব্য স্বাগত সম্বর্ধনা জ্ঞাপন করেছিলেন। গস্ত অবসরের শ্রী মোদী তাঙ্ক প্রতিপক্ষ রব ডেটেন দ্বিপাক্ষিক আলোচনা করবে। নেদরল্যান্ডসর রাজা এবং রাণীঙ্কু মধ্যে শ্রী মোদী সাক্ষাৎ করার কার্যসূচী রয়েছে। নিকটরে হইতিবা ভারত ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তিনামা পরে শ্রী মোদীঙ্কর এই গস্ত ইউরোপীয় সংঘ সহ সম্পর্ককে অধিক সুদৃঢ় করিব বলে আশা করা যাচ্ছে। শ্রী মোদী আজ প্রমুখ ডচ কোম্পানির মুখ্য কার্যনির্বাহী অধিকারীঙ্ক সহ সাক্ষাৎ আলোচনা করিবে। সেমিকন্ডক্টর চিপস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে কতক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গস্তর তৃতীয় পর্যায়ে শ্রী মোদী নেদরল্যান্ডসরু সুইডেনর গেথেনবর্গ যাত্রা করিবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব এমিরেটস গস্ত অবসরের ভারত এবং ইউএই মধ্যে কতক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেগুলিক মধ্যে পেট্রোলিয়াম সংরক্ষণ, দীর্ঘকালীন এলপিজি যোগাণ এবং প্রতিরক্ষা সহযোগ আদি অন্তর্ভুক্ত। রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানঙ্ সহ শ্রী মোদীঙ্কর পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা কালে এই চুক্তিগুড়িক স্বাক্ষরিত হয়েছে। ভারতের সংযুক্ত আরব এমিরেটস 5 বিলিয়ন আমেরিকীয় ডলার নিবেশ করার প্রতিশ্রুতি দিয়েছে। উভয় দেশের রণনৈতিক প্রতিরক্ষা সহভাগিতা পাই রূপরেখ প্রস্তুতি উপরে সহমত হয়েছন্তি। প্রতিরক্ষা শিল্প সহযোগ, প্রযুক্তিবিদ্যা অংশীদার, নবসৃজন এবং আঞ্চলিক সুরক্ষা সহভাগিতা উপরে ধ্যান কেন্দ্রীভূত হয়েছে। শ্রী মোদী সংযুক্ত আরব এমিরেটস উপরে হয়েছে সাম্প্রতিক আক্রমণ ঘটনাকে দৃঢ় নিন্দা করেছন্তি। পশ্চিমবঙ্গে 2011 মসিহার জারি হয়েছে সমস্ত জাতিগত প্রমাণপত্র পুনঃ যাঞ্চ করা। রাজ্য সরকার এ সংক্রান্ত নির্দেশনামা জারি করেছেন্তি। গত 14 বর্ষ মধ্যে জাতিগত প্রমাণপত্র সম্বন্ধিত তথ্য এবং এর বৈধতা উপরে এবে প্রশ্ন উঠিছে। সরকারি তথ্য অনুযায়ী এই সময় মধ্যে অনুসূচিত জাতি ও অনুসূচিত জনজাতি এবং অন্যান্য পছুয়াবর্গ প্রায় 1,69,00,000 জাতিগত প্রমাণপত্র প্রদান করা। আঞ্চলিক স্তরে শিবির আয়োজন মাধ্যমে এই জাতিগত প্রমাণপত্র তৎকালীন সরকার বণ্টন করেছিল। উপবিভাগীয় এবং জিলাস্তরীয় অধিকারী প্রত্যেক প্রমাণপত্র যাঞ্চ করিবে। তথ্যভিত্তিক নথিবা কিংবা অনিয়মিততা আধারিত প্রমাণপত্রগুলি আইন অনুযায়ী বাতিল করাযিব বলে সরকারী সূত্রর জনাপড়িছে। স্বতন্ত্র ভোটর তালিকা সংশোধনের বাদ পড়িথিবা লোকঙ্কু মধ্য এই যাঞ্চ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা যাইছে। সেমানকর জাতিগত প্রমাণপত্র বৈধ নথিলে বাতিল করাযিবা সহ প্রমাণপত্র আধারে প্রদান করা যাইথিবা সুযোগর মধ্য সমীক্ষা করাযিব বলে সরকার কহিছন্তি। সিকিম রাজ্য আজ তার 51তম প্রতিষ্ঠা দিবস পালন করুছি। 1975 আজির দিবসে ভারতের 22তম রাজ্য ভাবে সিকিম মান্যতা লাভ করেছিল। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ অপরাহ্নে গ্যাংটকর মনন কেন্দ্রঠারে আয়োজিত হওয়াকে থিবা এক সমারোহে যোগ দেবে। উপরাষ্ট্রপতি ভাবে দায়িত্ব গ্রহণ করিবা পরে শ্রী রাধাকৃষ্ণনকর এহা প্রথম সিকিম গস্ত। সমারোহে রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তমাঙ্গ গোলে, কেন্দ্র উত্তর পূর্ব ক্ষেত্র বিকাশ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধি প্রমুখ যোগ দেবে। এই অবসরের উপরাষ্ট্রপতি কতক প্রকল্পর শুভারম্ভ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কার্যসূচী রয়েছে। প্রতিষ্ঠা দিবস পালন অবসরের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিকিমবাসী শুভেচ্ছা জনাই। ডেঙ্গু রোগর কারণ ও নিরাকরণ সম্পর্কের জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে নিয়ে আজ জাতীয় ডেঙ্গু দিবস পালন করা যাচ্ছে। পরিবেশক পরিষ্কার রাখা এবং নিয়মিত মশারি ব্যবহার করা দ্বারা এই মশাবাহিত ভূতাণুজনিত রোগকে প্রতিহত করা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ পক্ষ দিয়া সূচনা অনুযায়ী সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিকে ডেঙ্গু রোগর পরীক্ষা এবং চিকিৎসা সম্পূর্ণ মাগণার করা। এই দিবসের বার্তা রয়েছে, একাঠি হয়ে কাম করা ডেঙ্গু দূর করা।
ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଓ ପରିବାର କଲ୍ୟାଣ ମନ୍ତ୍ରୀ ଜେପି ନଡ୍ଡା ଏହି ଦିବସ ଅବସରରେ ନାଗରିକଙ୍କୁ ରୋଗ ସମ୍ପର୍କରେ ସଚେତନ ହେବା ସହ ପରିଷ୍କାର ଓ ସୁରକ୍ଷିତ ପରିବେଶ ବଜାୟ ରଖିବାକୁ ଆହ୍ୱାନ ଦେଇଛନ୍ତି।

পরবর্তী কণ্ঠশিল্পী মাহমুদ আজিজ, সুদেশ ভোসলে এবং সাথী, চলচ্চিত্র করণ অর্জুন।

পরবর্তী অনুরোধ অনুরোধ করি শ্রোতা নারায়ণ সুনীতা পুষ্টি গোপপুর নিশ্চিন্ত কোয়েল কটকরু আপনার শুণবাকে চাইছেন উদিত নারায়ণ কণ্ঠের এই সুন্দর গীতটি তাহলে পহঞ্চিব আপনার পাখে আপনার মনপসন্দর গীতটি।

শ্রোতা বন্ধু, চিরহরিত্রে আপনার শুনে এসএমএস যোগে আপনার অনুরোধে লঘু সঙ্গীত এবং ওড়িয়া আলবম। তবে কার্যক্রম মাধ্যমে আমি আপনার এটি কহি রাখছি, যেত আপনার এসএমএস করছেন সেতবে সঠিক ভাবে আলবমর না কিংবা কণ্ঠশিল্পীকর না লেখন্তু, যাহাদ্বারা কি আমি আপনার পাখে আপনার অনুরোধের গীতটি পৌঁছাইবার সক্ষম হয়ে পারিব। তবে পরবর্তী অনুরোধকারী শ্রোতা এসএমএস করছেন আপনার মিটু পাত্র, দুর্যোধন পাত্র, বৈরীবন্ধু পাত্র, সুদাম দেবতা, মহম্মদপুর বিলাহাট কটকরু। তবে পৌঁছিলু আপনার পাখে আপনার মনপসন্দর গীতটি, কণ্ঠশিল্পী কুমার সানু এবং নিবেদিতা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে।
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী ওড়িয়া অ্যালবম গাইছেন কণ্ঠশিল্পী পঙ্কজ।

আমার নিয়মিত শ্রোতা ভাই গণেশ বেহেরা এবং শ্রোতা ভৌণী কামিনী বেহেরা কন্তলা আঠগড়ু এসএমএস করেছেন নিবেদিতা কণ্ঠে এই সুন্দর গীতটি শুণবা তাহলে শ্রোতা বন্ধু পহঞ্চল আপনার মনপছন্দর গীতটি।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: প্রচার করছু কার্যক্রম যুববাণী।

0: শ্রোতা বন্ধু
1: শুভ সন্ধ্যা
0: স্বাগত করুছো আজির ক্যাম্পাস বিচিত্রা কার্যক্রম কো
1: আজির সন্ধ্যারে মু আছি আপনক সাথে হিমাংশু
0: এবং মু প্রতীক্ষা আচ্ছা হিমাংশু আজি আমি ক্যাম্পাস বিচিত্রা কার্যক্রমে কো কলেজ কো যাবা কহিল
1: আজি কো কলেজ বুলি যাবা কোন মো আরে পূর্বথর যে কেএমবিবি কলেজ আমি বুলি যাইতিলে সেথিরে কোন সমস্ত প্রতিভাবানক আমি কোন স্থানিত করি পারিতিলে
0: আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি তো সমস্ত প্রতিভাবানক স্থানিত করি পারিনিতিলে তাহলে আমি বাকি সমস্ত প্রতিভাবানক আজির কার্যক্রমে স্থানিত করিবা এইয়া কহুছ তো
1: হ্যাঁ মু ঠিক এই কথাই কহুছি
0: হ্যাঁ মু টিকে ভুলি যাইতিলি ও
1: টিকে ভুলি যাইতিল দেখিল তো প্রতীক্ষা তুমি বি মো ভলিয়া ভুলিবা আরম্ভ কলণি
0: যেতে যাহা হলে সঙ্গতর অসর রহিব না নাই
1: কোন
0: আরে নাই নাই কিছু কহুনি চলো আউ বেশি সময় ন নেই আজির কার্যক্রমকু আগেই নবা
1: হ্যাঁ হ্যাঁ ঠিক কথা তেবে শ্রোতা বন্ধু আজি আমি ক্যাম্পাস বিচিত্রারে বুলি যিবা কেএমবিবি অর্থাৎ কনক মঞ্জরী ব্রজবন্ধু হায়ার সেকেন্ডারি স্কুল কো সেঠিকার প্রতিভাবানক পাখরু সেমানক প্রতিভা সম্পর্কে শুনিবা
0: হেলে তা পূর্বরু শুনিবা প্রিন্সিপালক মুহরু সেই কলেজ সম্পর্কে তাঙ্ক পিলামানক সম্পর্কে কিছু কথা
2: কেএমবিবি সাইন্স হায়ার সেকেন্ডারি স্কুল খালি পাঠপড়ারে বিশ্বাস করেনি পিলার প্রতিভাকু বাহারে পরিচিত করিয়া পাই চেষ্টিত থাকে আমি প্রতি মাসরে পিলাঙ্ক ভিতরে থিবা বিভিন্ন গুণকু জানিবা পাই

দুনিয়া খুঁজি বজেবে ততে দুনিয়া ফুঁড়ি মু ফেরে দেবী শ্রীমন্দির তাত চোরে।

0: একুশশো বাইশ হাতি পাচ্ছে এবং নিউ বেবি বর্নস আসুচি মোস্ট অফ দ টাইম আপনার দেখবে মিডিয়া কভারেজ করছেন এটি হাতি মৃত্যু হল সেটি হাতি মৃত্যু হল এটি হাতি মৃত্যু হল আজ পর্যন্ত কোণী জায়গায় দেখেনি হাতি ছোটে হাতি জন্ম করেছি গোটে নেগেটিভ মেসেজটা আমি স্প্রেড করদি
1: নেগেটিভ জিনিসটা সমস্ত বহু শীঘ্র গ্রহণ করে নিয়ে সেটা মন ভিতরে পুরা মানে ছাপি
0: রয়ে গোটে ফ্লেভর আডেড টাইপ সফল মিলে যাই আমি ডেফিনেটলি রাজ্য সরকার ধন্যবাদ দেবু বন প্রশাসন আমি ধন্যবাদ দেবু যেতে পিআরআই মেম্বর অনেক পব্লিক অনেক পার্টিসিপেসন যোগ ওনলি আজ তা সংখ্যাটা ধীরে ধীরে বড়ি একুশ রু বাইশ ভিতরকু আসছে এটি
1: এত সব করা সত্ত্বে মধ্য বর্তমান দেখা যাচ্ছে হাতি বারা হেটাবাঘ হরিণ এমানক সব শিকার করা যাচ্ছে যেহেতু জনে আপনার হচ্ছেন বনাঞ্চল অধিকারী এই প্রসঙ্গকু আধার করে কোণ আপনার আমার শ্রোতাবন্ধু মানুষ কহবে
0: শিকার করা ইতিহাস পৃষ্ঠ যদি আপনার দেখি আসবে পৌরাণিক তথ্য যদি আপনার দেখি আসবে শিকার করার গোটে পরম্পরা বা প্রথা রয়েছে তার মানে নুহে যে আজিকা ডেটরে মধ্য মানুষ শিকার করবে সেতবে রাজা মহারাজা মানে নিজের আধিপত্য বিস্তার করা শিকার করলে নিজের খুশিটা জাহির করা শিকার করলে যা পুরোনা ফ্রমি গ্রান্ড প্যারেন্টস এই পরম্পরা বা প্রথাটা অতীতর গড়ি আসুলা তার অর্থ নুহে আজিকা ডেটরে আমি সেটা করা মু এটা অস্বীকার করবি ম্যাডাম আজিকা ডেটরে শিকার হো না কিন্তু আজিকা ডেটে
1: শিকারটা কমি যাইছে
0: ইয়েস কিন্তু সেটা আগে গোটে সেম টাইম গোটে প্রবলেম হচ্ছে যেতবে অধিকার অধিক সংখ্যার আপনার কোর্টরে যেটা কেস পেন্ডিং রয়ে যায় সেতবে কোর্ট এই কেস গুড়ি এত গুরুত্ব নিতে না কাহিকি না কোর্টর বি গোটে লিমিটেশনস আছে লিমিটেশনস কোন না নম্বর অফ জজেস লেস সেতরে কে জন আবসেন্ট থিবে কে জন মানে স্পেসিফিক্যালি ওয়াইল্ড লাইফ কেসেস কো লিমিটেড জজেস সে ডিল করতিবে সেতরে ওয়াইল্ড লাইফ কেস গুড়ি কো রেগুলার ইন্টারভাল ট্রায়াল হোনি
1: আচ্ছা
0: তো আমি মজরে গোটে কনসেপ্ট তৈরি করতলো গোটে যেমতি লেডিস কেস গোটে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হচ্ছে তেমতি আপনার
1: বন্য প্রাণী মানক
0: সেমতি বন্য প্রাণী কো কেস পাইকি আইদার ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হো কিংবা গোটে গ্রিন কোর্ট ফর্মেশন হো যো মানে ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ দি ওয়াইল্ড লাইফ কেসেস ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ উপরে যো মানে অ্যাকোয়েন্টেড সেমানে সে কেস গুলো ট্রায়াল করন্তু এবং দণ্ডবিধানে আর কিছু পরিবর্তন মধ্যে আনন্তু জোড়ে তিনটা কেস রে মধ্যে বহুত লোকঙ্কু মানে সিভিয়রলি পনিশমেন্ট হিজ
1: আচ্ছা
0: বহুত খুশি লাগুছি যে শিকার করিবা হাতি দন্ত ট্রেডিং করিবা বজ্রগাত ট্রেডিং করিবা ফরেস্ট হাউস গোটে ওপেন ট্রেজারি অফ দি গভর্নমেন্ট এন্ড ফর দি পিপল
1: মোর আলোচনা ভিতরে আপনি কহিলে যে যে জনজাতি মানে রহিছন্তি সেমান তাঙ্কর জীবিকা পাই যে পশু শিকার করুছন্তি তে তাঙ্কর জীবিকা পাই সে কেমিতি পশু শিকার ন করিবে সেতি পাই কিছি সরকার বা বন বিভাগ চেষ্টা করু
0: বর্তমানে রাজ্য সরকার অতি সুন্দর কনসেপ্ট গোটে তৈরি করছেন আদিবাসী মানুষ ডেভেলপমেন্ট গোটে নারা হইকি ন রহু
1: রাজ্যের
0: কেমিতি পরিণত হইপার সেইপাই মানে অনেবল চিফ মিনিষ্টর মধ্যে গোটে রিসেন্টলি গোটে ভেরি শর্টলি সুন্দর ডিসিশন টে নেইছন্তি আদিবাসী মানুষ কোন ওয়ান্টিংস অছি কনসর্ন এরিয়ার বিডিও তহসিলদার এমান যাই আগে তাঙ্কর ওয়ান্টিংস টাকু আগে তাঙ্কটু গোটে লিপিবদ্ধ আকারে আনন্তু পানীয় জল ব্যবস্থা হোক শিক্ষা ব্যবস্থা হোক স্বাস্থ্য ব্যবস্থা হোক গমনাগমন হোক কোন কলে তাঙ্কর ডে টু ডে লাইভলিহুড চেঞ্জেস আসিপার তো সেমানে গছকু দেবতা বলি পূজা করন্তি আজিকা ডেট মহেন্দ্রগিরি রাজা বলে মহেন্দ্রগিরি পাহাড় পর্বতকে লোক পূজা অর্চনা করছেন বৃক্ষ দেবতা পূজা করা হচ্ছে আমার গোটে কলচর সেটা যে কেবল আদিবাসী পাখে অনেক সেটা
1: সংস্কৃতি
0: পরম্পরায় সেটা রয়েছে বৃক্ষ রাজিকে আমি পূজা অর্চনা করি সেটা করিথিবা যোগ আজ মানুষ জগৎটা বঞ্চিছে ওনলি বিকজ অফ দ্যাট
1: গছ লতা পশু পক্ষী পরস্পর পরিপূরক যেমিতি আম সবু জীবা ভালো পাওছু আম বন্য প্রাণী কবি সেমতি ভালো পাইবা কথা
0: দেখন্তু বিজ্ঞান যেতে আগুকু বি যাও পৌরাণিক তথ্য যাহা আপনার পরম্পরা আউ সংস্কৃতিটা যে বঞ্চাইকি রকিছে সে গোটে সূত্রে বন্ধা হইকি রয়েছে মানব জগতকে গোটে সূতারে বাঁধি রকিবার না হচ্ছে গোটে ধর্ম কিছুদিন তলে দেখিতে গাঁরে হাতি আসিকি সিন্দুর লগাইকি বুলুতলা তা মাহুত দান কলেকশন করুতলা তাকে দ্বিপলা দৌতলা সে কিছু তার নিজ পেট ভাবনা পাই রকুতলা আমি হাতিকে লক্ষ্মীঙ্কর বাহন হিসাবে আমি পূজা অর্চনা করতে কুলার মধ্যে দান দৌতলে সেই পরম্পরাটা ধীরে ধীরে দেখুন বন্ধ হল কাহিকি না হাতি উপরে তলা গোটে মাহুতটে সবার করিকি আসিকি ভিক্ষাবৃত্তি কলা সে গোটে রং মেসেজ গলা বিজনেস রে কনভার্ট সর্কসে সেটা মধ্যে ইউজ হতো তাকে ধীরে ধীরে বন্ধ করে গোটে ওয়াইল্ড এনিমল ফ্রিডম দরকার রাজা হিসাবে সে চলিয়া দরকার তা নিজ এরিয়ার সে বুলিয়া দরকার তাকে বাঁধিকি প্রশাসনিক ব্যবস্থা ভিতরকু টাণি আনিকা ভাবে তাকে আনিকি তাকে জবরদস্তি নেই বুলেকি মানে গোটে আম প্রতি যে আমি কৌছে অমানবিকতা কার্যক্রম হচ্ছে সেমতি বন্যপ্রাণীঙ্କ প্রতি মধ্যে গোটে
1: অমানুষিক
0: ব্যবহার হচ্ছে সেটা বন্ধ করে দেয়
1: স্যার জঙ্গলরে এই যে বন্যপ্রাণীঙ্କର খাদ্য পানীয় আউ তাঙ্କର বাসস্থানকু নেই এবে সব কোন সরকার নুয়া নুয়া কিছু ব্যবস্থা
0: দেখুন বন্যপ্রাণী সংরক্ষণ সেটা হচ্ছে গোটে মেজর পার্ট আপনার যে প্রশ্নটা করছেন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন পাই এহতি রূপে ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ মু আপনাকে কৌছি চন্দকা বন্যপ্রাণী মানকণ্ঠে আপনি দেখবে আমি মেগা ওয়াটর বডি সব ফ্রেমিং করছু 100% অ্যাসিউর হবেন যে সেই যে মেগা ওয়াটর বডি যে ওয়াটরটা আমি রিস্টোর করে রাখছি বর্ষা জলটাকে সেটা হোল থ্রু দ্য মানে সমর সিজনটা সে কভার করবে
1: আচ্ছা
0: যেতবে গোটে বন্যপ্রাণী সংঘর্ষ করছে পানি দ্বিগুণা পিওয়া পাই 4 মাস যদি আপনি বর্ষার জলটাকে স্থগিত রাখিকি সে 4 মাসটাকে 2 মাস কভার করে দেউছন্তি ইট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ কনজারভেশন

0: শ্রোতা বন্ধু, আজর কার্যক্রম প্রযোজনা এবং পরিচালনা করে দুর্গা মাঝি এবং উপস্থাপনার আমি ছিল নিহার বালা পট্টনায়ক
1: এবং মু বিজয়লক্ষ্মী পত্রী।
0: আজ তাহলে বিদায় দিও, রহুচু, নমস্কার।

রায়, তৃপ্তি দাস এবং শৈলভামা মহাপাত্র। বর্ণনায় ছিলেন সঞ্জয় কুমার শতপথী, বেতার সম্পাদনা ডক্টর বিচিত্রানন্দ মহান্তি, সঙ্গীত পরিচালনা রাখেল চন্দ্র মহান্তি, প্রযোজনা সুহাস মহান্তি।

নমস্কার শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছ আজির প্রভাত পরিক্রমা। জগত স্রষ্টাঙ্কর এই সুন্দর সৃষ্টিরে অনেক জীবজন্তু, বৃক্ষলতা ও কীটপতঙ্গ ভরি রয়েছেন। সবু জীবঙ্ক মধ্যে মানুষ হচ্ছে

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: অঞ্জলিরে শিল্পী করুণাকর সেঠী পরবর্তী ভজন গাইছেন বীরকিশোর নায়কঙ্ক রচনার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষের শিল্পী করুণাকর সেঠী গাইছেন বীরকিশোর নায়কঙ্কর চ্যানেল।

শ্রোতা বন্ধু, আমার সামাজিক বিধি ব্যবস্থা ভিতরে আমার আচার বিচার চালিচলন এবং বিভিন্ন অনুষ্ঠান আদি কেবল সীমাবদ্ধ হয়ে রই না থাকে। কাব্য কবিতা শিল্প ভাস্কর্য এবং সঙ্গীত প্রভৃতির মধ্যে আমার সংস্কৃতির পরিপ্রকাশ হয়ে থাকে। তেমন এখাটি বঞ্চবার আগুক বড়া ভিতরে আমি

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কম সময়ে অধিক ফায়দা, মাত্র গোটিয়ে ক্লিক রে বড়িয়া।
4: অজনা লিঙ্কস উপরে ক্লিক করন্তু নাহিঁ। আরবিআই কহে
5: সচেতন হুন্তু, সতর্ক রুহন্তু।
6: কাস্টমার কেয়ার তরফরু ফোন আসিছিলা, কহুতিলে তোমার 50,000 রিওয়ার্ড পয়েন্টস এক্সপায়ার হেই যিবো, এই লিঙ্ক পরথি এপিকে ডাউনলোড করে নিয়ন্তু।
7: ঠিক লাগুনি, স্ক্যাম বি হেই পারে।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু।
1: অবলা গীতের শিল্পী মহম্মদ সিকন্দর আলম পরবর্তী আধুনিক গীত গাইছেন সুভনারায়ণ স্বাইঙ্কর চ্যানেল।